লাকে আকাশবাণী দীপু পিনিকে আর উনিফাইং কয়রাইসি থেমানি ননাদাব স্টুডিও ঘড়ি পরফাই ফর মিনিট ফ কেপ চকসি রেডিও নাকার জুদুন কাচিং হনকে দু আনারা দাফান নেলি বিরেন টক বি কার্ডম নাকা জিরসি জাই মেক পাংচিং পন্থু এগল জাই মেকে বাংলাকে এফ এম ব্যানেলং পেন মেগা হার্স ফারুই সিরা টক বরা সুরকেপ লাপেন রেস এফ লাপেন আনপার্টা নিউজ অন এয়ার এপ আলং পেন্টা নাংলি তুমলা বাংস জাইমেক আর্জিলং ইচ্ছে।

radio karju kaching honarat tangti pinila bangso transmission along ko ppia sonse ke rot ke parju ponjima la bangso jai mekangkung than pajir mi iklang ke chengsi por phai chogra minit pho pe nangli tu dilhi pen ke pache tak english alam pen beta arjilangi chi por phai chogra minit ke pe nangli tu কাংদু কার্ডম আলুন কেরট কে পার্জুয়াং ডেঙ্গালং পেন আচনচন আলুন আর্জিলং ইকজি পরফাই টগ্রা মিনি থং কেবরা ফ পেন আংলি তুম পিনিয়া হির জিরাং ডেঙ্গালং পেন জিনা লেখে পি পেন হির জির কি হির আর্জিলং ইকজি পরফাই টগ্রা মিনি থং কেবরা সির কেপ পেন আংলি তুম পিনিয়া সারলাম থে আং ডেঙ্গালং পেন সারলাম থে আর্জিলং ইকজি পরফাই টগ্রা মিনি প্লি কেপ পেন আংলি তুম কার্ড বি লুন বারেম আর্জিলং ইচ্ছে পরফাই ট্রক্সি পেন নাগলিতুম দিলহি পেনকে পাচে তাক হিন্দি আলাম পেন বিরটা আর্জিলং ইচ্ছে পরফাই ট্রক্সিরা মিনিট ফ পেন নাগলিতুম দিলহি পেনকে পাচে তাক পন্থু ইংলিশ আলাম পেন বিরটা আর্জিলং ইচ্ছে পরফাই ট্রক্সিরা মিনিট কেপ পেন নাগলিতুম পিনি আলাম জিরাং ডেঙ্গালং পেন ট্রিবিউন রং ফারলা পেন হেলবেলিয়ান তিমুং পিয়াংবং চিহু চিপুর আলামজির আর্জিলং ইজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লিকে পেনাংলিতুম লুন চিতুয়াং ডেঙ্গালং পেন আসনসন আলুন আর্জিলং ইজি পরফাই নারকে পেনাংলিতুম দিলহি পেনকে পাচে তাক হিন্দি আলাম পেন সমাচার প্রভাত আর্জিলং ইজি পরফাই নারকেবরা মিনিট কৃফ পেনাংলিতুম দিলহি পেনকে পাচে তাক ইংলিশ আলাম পেন মর্নিং নিউজ আর্জিলং ইচ্ছে পরফাইনার কেবরা মিনিট হং কেপ পেন আগলিতুম কার্বি লিরমিয়ালুনং ডেঙ্গালং পেন আসন সনালুন আর্জিলং ইচ্ছে পরফাইসর কেপ পেন আগলিতুম গুয়াহাটি পেনকে পাচে তাক পুয়ার আঞ্চলিক বাতুরি আর্জিলং ইচ্ছে পরফাইসর কেবরা মিনিট ক্রেফ পেন আগলিতুম হিন্দি লামার জানালুন কেরটকে পার্জিয়ং ডেঙ্গালং পেন আসন সনালুন আর্জিলং ইচ্ছে পরফাইসর কেবরা মিনিট প্লি কেবরা ফ পেন আগলিতুম ইংলিশ আলুন আজামেক আর্জিলং ইজে পরফাই ক্যাবরা মিনিট ক্রে ফ পেন আংলিতুম লামজিরং ডেঙ্গালং পেন ট্রেসি রং পিপি পেন লামজির কেথান আর্জিলং ইজে পরফাই ক্যাবরা মিনিট থং ক্যাপ পেন আংলিতুম কার্বি লামার জানালুন কেরটকে পার্জিয়ং ডেঙ্গালং পেন আসন সনালুন আর্জিলং ইজে পরফাই ক্রে সি পেন আংলিতুম সুয়ারলো আসে ইয়ংতং পুলাবাংসো জয় মেকাং ডেঙ্গালং পেন চিহু চিপুর আলামজির আর্জিলং ইজি পরফাইক্রি সির মিনিথং ক্যাপেন নাংলিতু মুম্বাই পেনকে পাচে তাক বিবিদ ভারতীয় জয় মেক আর্জিলং ইজি পরফাই হিনি পেন নাংলিতুম দিলহি পেনকে পাচে তাক ইংলিশ আলাম পেন মিড ডে নিউজ আর্জিলং ইজি পরফাই হিনিরা মিনিট ক্রিপ হপেন নাংলিতুম দিলহি পেনকে পাচে তাক দুপাহার সমাচার আর্জিলং ইজি পরফাই হিনিরা মিনিট থং কেপ পেন নাংলিতুম মুম্বাই পেনকে পাচে তাক পন্থু বিবিদ ভারতীয় জয় মেক আর্জিলং ইকজি তাংতে পিনি লবাংস ট্রান্সমিশন আলং কেরট কে পারজু পঞ্জি লবাংস জয় মেক আংকুং কে লাপন ইচল লা কে আকাশবাণী দীপু তাংতে নন স্টুডিও ঘুরি পরফাই চগ্রা মিনিট ফ প্লেং জিরং রাংলো লাসি দিলহি পেনকে পাচে তাক ইংলিশ আলাম পেন বিয়ার্টা আর্জুক সিনাং

0: Tan son alun arjuk lang tanglo. Lasi pini ke apot chogi tanglo apotsi. Kang du kado malun kerot ke parjuang dengkela puansi. Kerot kang toniklo. Nalu tum jai mekar jilong bom la ke akaswani dipuben. Tangte jai mekang kung panadun tu. Pini a hirjir ang dengalong pen. Jina lekthi pipen hirjir ke hir arjuk sinang.
1: Kardam nilimen sangpi jina lekthepi nili arnam langpi bodika lang melia satterang rongpen pini nili kihir ponji herji ramen lake kamonti kamonti nising dodong pusita asipen babar thekthe sing birtiya tiluk nepokaling tai palong klak delo khemon jirso javir Bonta kang sam kar om pang thek thek the nihang pe nichi nichi pe nihang thing jogar jab leb kithi terem cho takali ar loing ket kichu kret kret pum ang tananat ahinang klo cho thek long si woling ke amek bidun lor ang kroy jang dek sido ing naraking bot lang pabi plora long kijoi phun oklang so tum chini si keme lang thep kratte pia lang ma ni kamon thi chot kardom
0: la pona pona litu pinia hir jirang denga long pen jina lek thi pi pen hir jir ki hir arjig lang thanglo নাহলে তুম যাই মেকার জিলং বম লাখে আকাশবাণী দীপু পেন যাই মেকে পাচি তাক পন বম লাখে এপ এম ব্যানেলং পেন মেগা হার্স ফারুই সিরা তকবর আসুরকে লাপনান পাটা নাগলি তুম রেস এপ লাপেন নিউজ অন এয়ার এপ আলং পেন তালা বাংস যাই মেক আর জিলং ইচি আদুন্থু পিনিয়া সারাম থে আর জুক সিনহাং পিনিয়া সারাম থে লাকে আপো আমাহাং কেথে আসো লাং থে নুন সিধু মাতে কাচি পিন্দাক লাম থে কেমান আপো আবাং আমাহাং থেক দেছি আসো মার্ডুজি আপো কাবি আপ্রাং পেন্তা আসো মার্ডু পুকে চিথান থে কিপুদামকে আমি থাং সি কাদু কাবি তা থেক পেট জিনি পেট পুচিতিন কক আমাত আকে সারলা পেন কেথে কে দিং আতুম আলামতা আরজুজি পুয়াফান লাসে সারাম থে কেমানকে আপো আমাহাংকে থেক আসো লাং থে নুনসিদু মাতে কাচি পিন্দাকা ফান পিনিয়া সারাম থে কে লাপান বেলো

0: thanik chim
1: lalo labang ke nilile arleng tumang bongge ke chengdon la poi kali nili prang bang phlipho tum dolo da dipu ma thandi ala tum si nangi chengdon lo so pen a pc mo pen nili chithan lo mane rong khelan hala ka do ve mo pen la bang phlipho tum seta main market long sela tum dolap alang le tum dukan ge hendi ama se nili bang ma thala la po part jong se dolo plotang te apo birla ta tara langso ta la pupen kewang tuman mangke lang tum enjoy ke pupu mathasi ni la sari a rong khelan wangke si chong wai don lo yo
0: kala tang te la so a sai ki claim ale du o son sanang lege che thek long ma non la a phiro ya the distributorship a sai ki claim bangke
1: kala kala ale ki du o si du puni li ning je ma langnam tha banga khai tum de ha purup purup lo pini nilike non se ni kahini thome langi claim don bang ha appu phusar phusar kai ben se bangi claim jong se alle ve pulote latum claim ji ma de ase alle dubino
0: lang ha pela tang te nang li alle ki do lam ta mi than lo te ma nili nang li phanang kar ju thu gang tung ala ma the bang ke be ha be para long pulote kisung de che tong ji aki joy ta me thek long ji aki joy lam bang ke nang li thanet lo po si kisung da menang le kase tong son do igma
1: kalang lo ladar ban ni hini isi hini point da ming tung kisung pu long bang ke number isi bang ke ni etum hada da chithan ver arling tung ye business claim thek the claim thek the pu lam chithan ver
0: ni padik lo
1: ah thek the pu lam the ke la lo isi bang ke ili tum charjuno dakta hai se da me ইলে তুম কাছে রাম বাং পাঠে অং আহক মুনিত কে চিপা দর পেটেক থে খে রাম তানাং বেক সেটমে রাম থিপ টিটি লাবাং লো ইসি পয়েন্ট লো লাবাং লাপেন ইসি নিলি কিছু গছে তং বাংকে নিলি এক্সপিরিয়েন্স ও কালি দেট পেন আ পটসি নিলি কোন সে হরমু গা নাং জিমা আমার কেটা টেং পেন নিলি ল্যাং থেক থে দেট দে কিওয়ান নাং জি টেং আন ওয়ান বেদ আ বিসি ওয়ান জেট বহুত পেন কে কম টু জেট পঙ্গে হালাস অপরচুনিটি বাঙালি পাপুদুন দেট লপসন
0: কলা আমাসি কানা হকতা দুকক
1: তিলা আমাসি লা কানা হকতা দুকক লাসন
0: কলা কলা তান্তে নাংলি লাসোয়া ডিস্ট্রিবিউটরশিপ আসাই নাংলি কি ক্লেম ই ফং ফং নাংলি কি আন্দাম কোন আন আ লিন মতে কোন আন আ আফিরু ইয়া থেস নাংলি লাদা দি ফুয়ান কে ওয়ান ওয়ান ই ফং ফং কে আন্দাম পেন
1: লা বংকে নিলি নন মত কে তার লামদিং লাপেন লাহোজাই লাহাই লম্বেন সে নিলে বানবো লাপেন ইতি ওয়ান লোপলো তংটে নিলি বেক ট্রক্সি ক্যাপ বেক ট্রক ক্যাপ লাপসন হেডি লাসন সে ওয়ান সে লা ইতিপ টিপ কে ওয়ান হেডি লা 70-80 বেগ লাসন সে ওয়ান পয়েডি লাসন সে নিলি মানে ওয়ান মোপেন থানো মতে দি ওয়ান পিক লোপলো তংটে নাং থু পো নাং দেয়ার পো নাং থু পো লাপসন দি দিও
0: কালা
1: কালা নাসি লা ওয়ান লোপলো তংটে লা বাই নি নি থমং বং আসন ইকপো
0: কালা আনি নিনি থমাং বং বেন্দা ইক দাতি তিতি কালাং মে পিগ সাই লো লা আনং বং ইক দাতি তি পুলোতে লাগে ইয়া ফ্রাং দাম পম পং থেক আসন ল তাংতে এ নাং লীলা রং খেলা না হিথি লং কি জর বিহা বেপার কা চুক্লেম লা কুলাত সো মারা তোমা লং সিনাং লি পিচট লা পুমা মতে লং কা প্রেক তা নাং লি পিদাম লা পুই ল
1: লা ল কি অং দুং তুম বং কে লা দাগ লা রং খেলান এরিয়া মা ল রং খেলান আলম কি দো তুম ল লাপেন অংদুম বাংকে হালা বিয়ারলা আস নাট পেন মতে হিডি সাজার নাট পেন তারা লাংসো নাট পেন লাপসোনা তুমি এডি দান গাছিনি তুমান কে হালা বজার আন দাম তুম কম লো দান নিলি লং পেন সে পন লো নিলি লাসন সে লাপেন লামে থাং গাড়ি পেন লাসন সে দোকান দোকান দামে বুথন দাম
0: কেলাং কেলাং নাং চুরুই গলো নাং লি ফান লাসো আসাই কি ক্ল্যাম পেন লাসো বুথাক নাং গাছি থান পাজির মিয়া পন তাং তিলা এ সব বেহা বেপার কি ক্ল্যাম মালং ই কি ক্লেম কাপাং চেং তুম কে বাং কমেন তু নেবেন সেকে পাং চেং ল নাং লি কিয়া কি মি সেকে চে জক দুন ল লাসুয়াং বং কাচি পাতে আবাং আহিরিং তাং উজি পুসি মাথা লাসি লাসো কাচি পাতে কোসন লাপেন কোসন সে নাং লি কাচি সং দুন বম মা লাসো পুথাক তমে নাং লি থান ইক জি মা
1: লালো লাবাং কে আহো নি লি কে মুবেন চিথান ল নন সিনি কান হি সি আ হি নি বাকসে দোলা
0: কালা
1: পসি বাং খাই তুম বাং কে বাং মুবেন চিথান ল পুরু পুরু পেন ল সন দাঠা ইতুম আর্লিং তুম তামু পেন থানলো বাং পত্র কে তুম দু তাংলো সে হালা তুম আলং কে নিলি বাং কে নন মা কে পান কাছি পার জে দুন কে কালিলা সেটা মে নিলি কি উন আন দেন মেন কে বিজনেস কে লোকেশন সে ইম্পর্টেন্ট দি লাসো পেনা জক সে পেনাং আনা তুম বাং কে আলং তুম বোজার আন কে দাম বোজার নন দাম বলতে

0: tung tung ke mane business pulo pulo tang te ni tang ka vi pu se prang si ni yerong ti ti
1: ah peri la
0: eh kolo so business bang si claim ji kon tang ka nang ji pu bang la ma tha dam pa mi mi po business claim non pulo te isi bang ke mane di tang ka bang si ma tha dam pa prang rong po ge ni lan tang ka nang ji mane standard bang si bisi kilang
1: kalang
0: il tu mar leng tu mai di ah ama si hala ki cheng ni pan ning hang hai bang wedati ti
1: kalang
0: la lo la pa si ni li pu ji pu bang ke মানে বিজনেস কে ইসি কে প্রবলেম কে সলভ জি পান খালিমাদি আথেমা আলাম ল বিচারালাম নন তারা লাংস লম আসর সি লাদাখ বজার আন সাং ইলি নাই ছো নামজি ফান বলতে কো আনা খাইলো অটো ভাড়া কো আনাং জি দি পন তামে হা ডাল জং সে সাং দোকান হাকুলাত বিলু বলো টাং দে হা লাদাখ টম ফান ইসি সার্ভিস ল আখে রাপ ল আলাম লম প্রবলেম কে পা জয় ল দি লাপ সি ইতুম হেদি লা বাংসি মাথা নাংজি লোকেশন ইতুম চংবাই পামি নাং প কোসো ডিম কুপি বাংসি কিনাংজি মা লাবাই লি মাথা আছে ঠিক টান্ডাই নাং আসু পেনলি ক্লেম তামে লাদাখ পেন সে পুষি থিপন বমজি পেন ননকে ঠেকলং ল আর লেং তুম তা ক্লেম পিকলো ননকে দুঃখ পিকলো রং হানকে জ্বর পেনাঙ্গে চেংকে ফাস্ট ফুড তাহ হোটেল দি অবসান সে ঠেকাম লং ও
1: লালা নাং চুরুলো নাং লি লাপুথার নাং ইথান পাজির মিয়াপন ই তাহতে নাং লিগে নন মামাত রং খেলান লাপেন কে তারা লাংস লং তামে নাং লি গুলাত দুপ নাং লি জিথান ইগল কুমেন তু অপর হুৎসি এ কিনাম মতে পিক আর মানে পিক সিজন পুয়াবা কোসো অপর হুৎসি লাসো আ ফুরু আথে বাং মুনি রে তুম কিনাম কি অং নে মতে কিনাং নে
0: লালো লাসি ইলি আনুদিন দা চিনি হান জং হে আ বেসে তামে ফুরু এ ঠেগে হেম কে দোবে
1: কালাং
0: লা বাঙ্গে দি
1: কালাং
0: কে কিনাং সট আজার হালে আবি তামে লা ফুরু এ ঠেগে আ কিনাং সট মানে কিনাং বসি পুদম কল ইয়ো
1: কালাং
0: লা পসে লা বাঙ্গে নিংকানার জন্ডা সুলি লাকে নিংক্রেং হসি নাং চজি পুটাগালি দি বারখা হসি নাং চজি পুটাগালি লাকে নিংকানার জন সি কিনাং
1: রাংতে নাং লি নাং গে থানা টেং পুলোতে নাং লি কে এ ডিস্ট্রিবিউটর তাপেনকে নাংলি মেথাং তামে পু এ আসাপ সাপুপ সুপ তামে পু জর্পন রিটেল আসন তামে নাংলি জর্পন পাস আজাত লমা
0: কালাং কালাং লাবাং তা রিটেল আসন তামে নেলি জর্পন বম
1: কালাং নাং চুরে ইগলো নাংলি ফান তাংতে নাংলি এ বেহা বেপারা না থু ফুরেত কালি ল উভে কি মিয়া তুমা ফান নাংলি কুপিয়ালাম থে নাংলি থান পন ইং তো
0: লালো সি নীলি উভে কি মি তুম ফান ইসি কাছুনি রিকাং তুম মাতে ইসি মেসেজ কি পিকাং তুম বাঙ্গে লালো ইতো মোপেন টা নিলি নিজে হয় হয় ল কাম বুকে মানে আকে ঠিক আসু লাং বিহেক পেনসি চেং নাই আকে ঠিক পালি দাম জি ফানকে আসু পেন চেং চে বলতে আকে ঠিক ক্লেম দামুন এ লাপসে ন নাংলি থেতান পিনি হার্ডওয়্যার দোকান তাহ দে আকুলাত আসন থেতান থেতান বিজনেস কে ক্লেম জি বলতে লাকে টাঙ্কা সিনাং ও লাসো পেন পসে লাসো কি দাম দিয়ে পড়কে কাপড়ে আসু ফান বাংকে অং টুং টুম বাঙে নিহাং হেডাত ক্লেম গ্লেডাত লাসো ফ্যান পসি টাঙ্কা কাদৌ বিতাম এই কাদুরে দুকক টিটি পসে নিলি পুজি পু বাঙ্কে ওবে কি মি তুম মানে আসু পেন চেঙ নীলি লাসো আলাম নীলি অং ল মেন দামে পার্নু পন্টেট প রাজু রং হাং পু আলাং সালাই খাটিয়ে সর বিশ্বনাথ সারিয়ালি হেদি হালা ডাকা সর আলাং ইনুত গ্রেজুয়েট মনি সেটা আলাং আর নি কামলো বলতে আলাং অমলেট সে ইচু জর্জ অমলেট বনাই পয়েন্টে থাং দা বেলো আলাং অমলেট দলো আগে সা এয়ার দলো আলাং লাপসন সি ক্লেম জম সেটা মে নন কে আলাং নগে সাকুরি কাটো বে দলো লাসন লাসি কাম এ মানে ঠে টান্ডাই নাং আসু হা বিজনেস পেনলে একদম ক্লেম চেং লোপলো টাং তে পুসি আলু পন বম
1: কালা চিরো ইগলো নাংলি ফান ওবে কি মিয়ে তোমা ফানাংলি মেসেন লামথে নাংলি কি থান পাজির মিয়া পদ তাতে মোপেন নিলি নং কার জুথুগং তুমা লামথে পিনি আর নি ওবে কি মিয়া তোমা ফান ইলি তুম কে থেক লং কার বিয়া ওবে কি মিয়া তোমা ফান কে অং দুং ওরেং আবার সাই ফান কার ফ্লুং দু না তোমা ফাই দু পিক খাংজাং পঞ্চতা মে এ নাংলি সনসন ইনুত বেহা বেপারা না থুকিং কাম কাছে জর্দুন লাগে ওরেং আবার সাই দেড় সাই গালি লতা সিকিরেং আবার সাইলো পোনালে কে পাকলাং আবাংলো তাতে লাসো পুথাক নাংলি পিস নাংলে পুথুজে
0: লালো লাসি কাম কে মোপেন পুলো আকে ঠে আসো ওয়ে লোপেন ওরেং দে হালা বাং অং দুং দুংকে হালা শিকার ই হালা সো পেন কে সো কার প্লুং দুন পেন পট আর তার বাদ পো দেহ পেনাং আনা নিংকান গেলাং দুং চে পালস দে টিটি সে তো আমি বিজনেস পেন রেং lapen banga khai phan langlam tha

0: খাইকে বিজনেস কে পাঠে
1: কলা
0: লালম লাভ সুপেন পসি আলি দু লতা নীলি মুপেন থানল নীলি চিনি লাপেন আলি দু পোলাম থেকে লাগন নীলি কে দু উপুগে কালি সেতামে নীলি কে ক্লাম আর নাম বংপেন নীলি লং তামে ভাঙে থমা তুমি নাম রেং দল নীলি লাংটুম বাদ এমপ্লয় লংল দিয়ে লাংটুম তা লাংটুম দন থম হেমকে লাংটুম তা চিপাং রেং ইলংল লালু বুলু তাহলে ছয় লাং নীলে সার্ভিস কে থেকে থে মেসেন ল ড্রিম নাম জি আকে থে তামে সেতামে আসু পেন ক্লেম সেটা নীলি লং পেন আকো আনুর কাপ্রেক তামে নাম রেং থুলং লাপসে ইসি বাঙ্গে নীলে প্রাউড ল
1: পামো হেদ নাংলি নাকে থানালাম থে বিহাপে পারালং নাংলি ফান এনাকা পার্টিক দুন হুপ কে থে নেই লাগে কে রাম হেনল তাংতে লাগে রাম আজু তাং এতুম কাপিবির জিয়া ফান নাংলি গুপিনে ই লাসনা সাই দেং তে মেজি পুনাংলি কে মাথা পো নাংলি লাসন দু ইমা
0: লালো মুনিত কে চিপাদর পেকিউন এ দে
1: কালা
0: মনিত চিপাদর পেডন এ লাপেন ইতুম তেত কালি ইতুম আর লেংদাত লেগে চিরাম কালি বাং খাই দুম তারা সেতামে মনিত তুম ইসি আ ট্রাস্ট চিপি বাংকে মানে নে রাম বা লফান পারাম সিতা লাসো মনি না চিপি জি
1: কালা
0: লাসো বাং সে আনুতিন তা মাথা নাং জি লাসো আ ট্রাস্ট বাং চিপি নাং জি লালো প্লুতে নীলি তবে পারাম পো আমি হপ্তাহে সে আমি বনাইছি পিলু ব্রোতে বা চেকলো ইয়ং বনাইছি পিলু ব্রোতে নীলি বিজনেস তা নীলি রানিং ই উনবো সে তো আমি অং দু তুম বাং লাভ বাঙে তুম কার বিয়ে খাই তুম মানে সেলার ভেক নাং জি রাম থিপ পু বাংকে আবি দে নাং জি লালু ব্রোতে লাগে যেমন সে পছন্দ লসে কি রাম দুন ব্রোতে লাগে মা দুটা চিংথুর এলো
1: না চুরু ইগলো নাংলি ফান ইতাংতে পামু হেড আলাম থে ইগলো নাংলি লং নাংলি কাস্টমার পুনাং হো নাংলি লং হরমু নাকে এন্দু নতুম ই আর্লেং আতুম সেকে অং মা বাঙা সু আতুম তা দু মা লাপেন লাসং বং আকে প্রেক আকে রাম থিপ বাঙা সু আতুম তা দু মা মাতে ইলি আর্লেং ফাই লং সঙ্গ মু চট মালাকে নাংলি সেচি নিজে পসে নাংলি থান ইক
0: জিমা লালো নীলিয়া মুখ ফান কাসর সার্জি ফানি খাংহে সেতামে পিনি লাদাখ কার্যুতুম আন ইসি কাছারলি নাং জি পু ফানসে নীলি নিজে দেটব হয় বাঙা খাই তুমতা নাং নাম নীলি লং বাং খাই তুমতা নাং নাম লাপে নাং রাম হক সেতামে হালা তুম বাংকে মানে টাইম পেনসি লাতুম নাং চিপি সেটা ইলি আর্লেং তুম বাংকে লাপসনে দি আপর আবিসি এন ডেট পঙ্গে লাসং বং নীলি তামে আকো হরমুকে এনাম চি ফান বাং নীলি কি উন এডেট লাপসন দুক টেটে অং দং দংকে আপর এন ও আচেকলু চেকলু এন ডেট প ইসি আলাম ল আলু এক বেগ পন্ডেট প চেকলু জনি অন্থম পুলোতে কোসান সে নীলি রানিং অঞ্জিমাতে লাল প সে কে নাম কাস্টমার লোক বাংকে বাংসু তা দো আর্লেং তা দো লাপেন সব মালে আর্লেং দম চক চেপু ফান লে নীলি কি পুকালি সেটা মে চার্লি পো নাম ফান সে নীলে মেসেজ কি পিকে আংটং লাইন চে রাম নাং পো রাম নাং জি উন এ সেটা মে টাইম পেন চিপি লোপ লোটাং তে নীলি তুম কে ক্লেম তুম তামে আতে মা হাও ডাক নীলি তুম জি তু খেবা না দিম খে হাদা রাম লং লে লালো
1: না চুরু ইগল নাংলি ফান তাতে নীলি নাংলি ফান পুথত না কার জুদুগাং তুঙালাম থে নাংলি ননাসন ইসিয়া বেপার নাংলি ক্লেম ল লাসো বেহা বেপার নাংলি কিলুদু না হুট হেম তুন পেন নাংলি ফান কোয়ান আজা কং নাং পিদুন মাতে কোয়ান ফ্যামিলি সাপোর্ট নাংলি লং
0: লালো আসে লাবাংকে ফ্যামিলি পেনকে সাপোর্ট উপিগল বোপেনকে চেং তানি নীলি নাং থানল লা নীলি সো কি চেং সি হুপেন তা নীলি তুম কি দু ফ্যামিলি পেন পুই কালি সেটা মেহাও শুধু তা নীলি পাই দা না সাপোর্ট জয়নে সে আলাং মেথাং কে পাং পি পেন তামে না পি দিনল সন তা কাছে ন না ফি লা নীলি কি চেং দুকে নীলি কর্তে লাপে নীলি ইঞ্জিয়ার তুম তামে লাং তুম তামে না সাপোর্ট উন পিক নীলি কি চেং দে জি ফানকে টাঙ্কাকে নাং কক লাসো পসিল হায় টাঙ্কাকে নীলি মিঠা পেন কাছি রি রেট টাকালি ল কিছুমান কে ছিরি ল সেটা আমি নীলি কর্তে ইঞ্জিয়ার তুমি না সাপোর্ট দুন ল লাপে নাই পি দুন ল
1: বিগল নাংলি ফান লাসো হালাম নাংলি নাং থান পাকলার থু পট তাংতে ইলিতুম গাছে থান নাংজি কে দু পিগলাং তেমা সেটা মে আপর আলাম দো পটসি পিনিয়ে ফানকে ইলিতুমলা দাগানলে ইংটন পনি কক না মো আপর মেসেন চিফাথুরা ইলিতুম বেহা বেপারা না থুপেন পারা কাপড়ে কালাম তামে ইলি পুজি থানাম থুবম নাং তাংতে নাংলি লাদাকান কে বাং আপর নাংলি ফান কাকিরো নাং পিলো নাংলি ফ্রাং কে ক্লেম কে দাম আলং আন তামে আর নাম নাংলি ফান হিরজুমে নাং পিপিদু নাং তাংতে নাংলি ফানাং চুরু ইকলক
0: চুরু।

লুঞ্চি তুয়াং দেং আলং পেন আদুন থু আলু নারজুক সিনাং কেসিয়াস তে কেলাং জুন তুম পেন কেলুন আলু নালাম থে ওয়াং নন পুরা বাংস আলুন ততাং তে আরজুক সিনাং

লুঞ্চি তুয়ং দেপেন আদুন থুলুন আর্জুক সিনং কে সি এস তে কিলংজু নতুম পেন কিলুন আলুন লামথি পি সি নাংতুম মুন্থিক্রং পুলবংসলুন ততং তে আর্জুক সিনং লবংসলুন

বাড়ি রং ফার পিপেন কিলুন আলু নালাম থে আ হুটলে নাং তাংলোতে পুলা বাংস হলুন লাবাংস হলুন কাবন দা বাং জয় সিং রংপি ততাংতে আর্জিক সিনাং লাবাংস হলুন

কার বিলির মিয়া লুনাং দেঙালং পেন আদুন থলুন আর জুসিনা স্যামসনিং টি পেন কিলুন আলু নালাম থে লাসুম সি আকাই পির বি বাংসি পুলা বাংস হলুন লা বাংস হলুনকে তকা বাংসে দামি স্যামসনিং টি ততাংতে আর জুসিনাং লা বাংস হলুন

আদুন থুলনার জেকসিনাং সন্তানাকে লিং পিপেন কেলুন আলুনালাম থে লাং রয়সো আরি আরি পুলবাং সলুন।

নাহলে তুম জয় মেকার জিলং বমলাকে আকাশবাণী দীপুপেন জয় মেকে পাচি তাকপন বমলাকে এফ এম ব্যানেলং পেন মেগা হার্টস ফারুই সিরা তকবর সিরকেপ লাপনান পাটা নাহলে তুমলা বাংস জয় মেক রেস এপ লাপেন নিউজ অন ইয়ার এবলং পেন তা আর জিলং ইকজি

এসন কেনাং সৎকেপা চিনিয়ালাম জের আর্যুথা ইফুর কেসো পুজি চিনি লোতে পেদের ডে পেন পেন ডক্টর আলং চেপাকলাং দাম সেরাক নাংজি আথেমালা বাংসু আফু কিসো কে মেলেরিয়া কিসো মান দেতা থেক ডক্টর তুমকে থানা তেং পেন ভি আসাদলাং ক্লেম নাংজি আজও মেকে জাঙ্গা হোতা চিতিম আলান চিহিং নাংজি হেমকম হেমরাই আলং বাপ বি পাংরাম রং লেদের নাংজি জং চে আকাং রামদু পুলুতে পাংথাই পেমি নাংজি লাংবং লাংপ্লেট আন্তা পা বেদেত নাংজি জং সি দু পুলুতে লাসো আদিম আলং ব্লিচিং পাউডার মতে ব্লিচিং আদুক রিক কালিতে তাই নাংজি কিথু কাংচে হরমু আন্তা হেমকম হেমরাই

আদুন্ঠু লেখা লামার্জনালুন আর্জুসিনা জিতেন তেরাং লাপেন রুবিনাক রুপিয়ে তুম প্যান কেলুন আলুন লামথি মাচার প্যান পুলবাং চলুন লাবাং চলুনকে তকসে তামি জিতেন তেরাং ততাংতে আর্জুসিনা লাবাং চলুন

0: chipilong lo la si la ke son ako ison ki puji pu bang ke non malom itumlong methan ke kor tang ho methan ki phuksel tang ho methaning cham ke kor pula hai dopik theklong pik methaning cham kol det pen amat si biji chipitun de pen dak nang ke so det atum ta dopik ba ka che voju ya tum ta ni tum theklong pik lo non dak somal puno ke thep no la si la ma sob hanta non than ji pu ke je methan kol det পুলোতে হেমা মেথা নয় হং মেথা নয় বিজি ব্যাং চিপিটন ফিট সিকে মেজি ভ্যাকসিন আকে জয় গভর্নমেন্ট প্যান মেডিকেল কলেজ আর নাং পালে লো পুলোতে লাহাইকে আংটন আকে জয় লো লা মেথান কল দেট প্যান কাছি পিনে ইয়া ভ্যাকসিন তা দো লাহাইয়া ভ্যাকসিন নাং চিপি দেট সি কে মেজি আথেমা আপল পাল জয় লো দেয়ার অং লো পুলোতে মো আরেঙুন এ লা মেথান ইং চামকে কল প্যান লা কেসো দুন লং দুন লক লো পুলোতে কিঠি কে 100% লাকে রেং রে আকো নিতুম ডাক থেকলং লো নন হেড নিতুমালং লা লাস্ট 2025 নিতুমালং বাং ফ নে বাং ট্রক নে আনো নিতুমলং নাং কিথি লা সন পেন লা সি উন আন কে মেথান ফুকসেল পুনো বা মেং ফুকসেল টাং হো করাক টাং হো লা হাই তুম বাং আং ডাক আকে জয় পেন ভ্যাকসিন লং ডাক মেডিকেল কলেজ লং লা সি ওয়াং পেন নাং চি পিডিয়াট সি কে মে বা মানে লা মেথান কল দেট পেন সো দেট লো সো দেট পেন হালা কে সো আফান কালানা আবাং আতুম সিতা মে ডাক ওয়াংসি লাতুমা মাতা ভ্যাকসিন সেনাই লা মেথান কে কল আিজি লাহাই চে এন আংজি লাতুমা মাতা লা কে সো কালানা তুম বাংটা লা পেন কে নানে রঙালম রঙালং টাং হো ভ্যাকসিন পিপে দেট পুলা হাই তামিন ইতুম আলজু লং আর হুট পেন ইতুম আলজু পুলোতে পিসি নাংতুম বিজি চেন এ দেট ল বা পিপসি নাংতুম বাং বে দেট ল পুলোতে লাতুম বাং নাংছে থান থান যে নিতুমা রং লং নাং কিপি বাং আবে দেট পু দো দো বা কিপিয়া বাংলা ডোকক টাক বিজি কে এন আতুম কম রে আমার আবং খুলিলে দেট ভ্যাকসিন আবং আবিজি খুলিলে দেট বা ভ্যাকসিন আবং খুলিলে দেট আমার নিথা নাং পিপে দেট পু দো দো লাসে লাহাই বাংকে গভর্নমেন্ট পেন আকে জয় কিপিয়া হলমু মানে যদি লাসন ভ্যাকসিন কাছি পিদাম আমার ভ্যাকসিন পিপে দেট টাং হো আবিজি খুলিলে দেট টাং হো আবং আদোয়াই আবং খুলিলে দেট পুলোতে লাবাংকে এনি টাইম কমপ্লেন পিমে আথেমা ইংনুট আউ সোলে হাদাকলে রক পোসে তামে লাবাংকে বিজি বাংকে পি ভ্যাক নাং পো ভ্যাকসিন কাছি পিলং আন যদি ইংনুট ভেট আউ সো পুসি তামে লাবাংকে পিভেক নাং পু ডাকে জক সিতামে অন ডিউটি হাদাক মানে আশা পুনো এ এন এম পুনো সিস্টার টুম পুনো লাবাংকে পুন এ যে বিজি নাং পিপে আথেমা বিজি গাছি পিও সোমাল কম রে একটা বং খুলিল তিনি বাংকে ফান পিনাই লেন নাং নুয়েটকে বাংলে নি নাং পিউন এ পুকে লাহাইকে আরন কালি আথেমা লাগে গভর্নমেন্ট পেন আকে জয় সিকিপি লাবাংকে ইং নুয়েট ও সো পুসি তামে লাটুম পিনাংছি লাসি লাসন ফো নানি নানা পুলোতে না কমপ্লেন মে আকো নিতুমলং ডাক মেডিকেল কলেজ লং আন ওয়াং পেন আং চিপি মে এংকে লাসো বিজিগা চিপি পেন যে সাইড ইফেক্টস দোকি বা আকেং দাম থেকথে দে দিব লামনিং যে থেকথে দেই বো প্যারালাইস প্লাং দেই তাং হ অ্যাবনর্মাল দেই পুতাং হ লাহাইকে বাংকাছে থান থাপালাম লাদাকে বিজিগা চিপি পেন থাং রিলেশন আবে লাহাই চিপ্লাংকে লাসি বিজি বাংকে গুটে বাং স্টাডিজ পাকা বা ট্রায়াল কুড়ি পাকা সি লাহাই ভ্যাকসিন বাং কাবনাই লাসি লাদাকে থাং সাইড ইফেক্টস থাকবে আকো উন আনকে গভর্নমেন্ট লংকে দো আর ভ্যাকসিন সি নাংছি পি নাংজি ননাসন প্রাইভেট হসপিটালস তাং হ প্রাইভেট ফার্মাসি লং তামে দোজি ভ্যাকসিন দো পিকজি ইনতা হালাতুম কো আনটং এফিকেসি কো আনটং মেনটেন নে বা কো আনটং হালাদাক মেনটেনেন্স কে দোনি লাবাই তুমি নি নে লাসি হালাদাক আকো প্রাইভেট লং লে চিপি লো পুলোতে পয়সা বাংকে পিনাং কক পাকে জয় কালি লো হাদাকে লাসি আকে ইসিসি আর বিজিসি আদল সোপিক লাসি লা পেনতে দা গভর্নমেন্ট লং আকে জয় পেন সি বিজি পি বম লো লাসি মাজক সিতামে লাদাক বেনিফিটস নাকে লাহাই বেনিফিটস এনজি ফানকে গভর্নমেন্ট লং ওয়াংসি লাহাই বিজি নাং চিপিতে মে পারব
1: মি পিক লো ডক্টর নাংলি লানকে পাচিনি থাকব নাংলি পিনি কে থানালাম থি নীলি তুমতি রেডিও কার্জু রাতুম আনসিতামি কাচিনি নেয়ালাম সিতামি চিনি পন লাসি ডক্টর পিনিকে আপরালাম তা ডক পিনি আবাংকে লপানলে চিঙ্কি যে থানিক চলনা নাংলি ফানসিতামি চুরুল ডক্টর লপান সাইকে আংবং পেনাং যে টং দুন থেকে লাসি পিনি ইলিতুম চিহু চিপুত আলাম চিরকে পানলিং টনিক না পুথ ডক্টর নাংলি ফান সুরি সুরি কার্ডম পাচরিকল
0: কার্ডম
2: লাপনা পড়ালি তুম সুয়ারু আসে অংতং লাবং সোজা মেকং দেঙ্গালং পেন ইমুনাইজেশন কপু আনসে আকে নাংসরকে দোমা লাবং সো পুথা

ডক্টর ইন্দিরা তেরন পি এম ডি দীপু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আলং সাইকিক্লেম আলং লিপেন চিহু চিপুর আলামজির আর্জিলং ইকটাংলো হুট বাংলাকে সেংকান কিমি ইংটিপি

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিয়েটা আজৈক থাকে থানাবাং নিলি বন্তিমুংপি ইংডেংগ্রে ট্রক আসাম এসেম্বলি আপ্রাংসি আসেসন পিনি পেনপাং চেংতাংলো প্রোটেম স্পিকার চন্দ্রমোহন পাটোয়ারি আরিডেং পেনসি আকিমি কেহাই এমএলএ আতুমভান সেমে পাডেং পনলো কাচারি এনডিএ জিরপিএ সংপেন রঞ্জিত কুমার দাস পাতুমি স্পিকার আংহয় আফা নমিনেশন আলো জগনামলো এনডিএ আসংপেন বিজেপি আসংজা মাতে এমএলএ ফারমান এসেম্বলি কংচুন দুলাল পেগু আরিডেং নমিনেশন আলো জগদামলো পিনাপ গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য সি কনস্টিটিউশন ফারৈ সিরা ট্রক সি ক্যাপ্রা ট্রক ইসি আংডেং আংকাং পেন লামথে জাইপনপো লাপেন্ডেড গভর্নর কে জাইপন আলামথে আপুথাক কাছরু আলামথে জাইপনপো আরু নিফাই কয়রা ফ আর্নি গভর্নর কে জাইপন আলামথে আপুথাক লামথামা দুপনপো নিপ্লি কাপে দুপঞ্জি বাংসুয়া সেশন আরু নিফাই কয়রা ট্রক আর্নি সি ইংটন পঞ্জি এসেম্বলি আলং অপোজিশন আসং আকে হয় আপুথাক বাংফু কিলিক পঞ্জি আলাম থে কিনন পুতা ডেং পন পেলাং আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আমে ফু গৌরব গগৈ কানিংজি লাসো আপুথাক ডেট পি আং ডেং আকে হয় আতুম পেন চিং ওয়াইলু লাপেন প্রাপ জিন পেন লাসো আপুথাক কাং ওয়াই পন আসাই পিচুনপু লাপু এসেম্বলি সেশন আপ্রাং পাতুমি অসম গণ পরিষদ আসং আতুম ইসি আর ডি কিডু আমে দুপন তাংলু কাচিং ওয়াই আলং কেবাংজি আসেসন আলং কেডেং পঞ্জি আসনসন আসাই আপুথাক আংটন পেন চিং ওয়াইলু স্টেট ক্যাবিনেট পেন আসাম স্টেট ইনফরমেশন সিস্টেম মাতে কাপাচিনি আরন সুরিহিনী রাইন কয়রা ট্রক আলং চেদন ধুনলু চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাচিপামে ফু পেন পাতুমি গুয়াহাটি লোকভবন আলং কাপি দুপন ক্যাবিনেট কাচেতং দুপন ডেট আফি পার্লিয়ামেন্টারি এফেয়ার আহি নানার আরপু কিডো আমিনিষ্টার অতুল বরা সি কাচেতং পন আলামথি হেহুই যাই পনলু লাসো কাপাচিনি আরন মাতে ইনফরমেশন সিস্টেম আতিং ইনফরমেশন সেন্টার পুয়ামেন পেন ইসি কোঅর্ডিনেশন আসং মাতে চেরাপচেতো আসং সেংসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাতে এআই আকেরা পেন স্টিট আদাং আলং ইসি কাপাচিনি পন আহিন পুরু আসন পেমানপু স্টেট পেন কংচুনাকে হয় ডক্টর রবি কোটা হিথি কুলাত আলং হরমু আদরা পোথা কাচিং ওয়াই পঞ্জি আফান পাতুমি ইসি কাংটু ইয়াংডেং কাচেতং আলং চেতং ধুনলু কেডাং সাদা হরমুয়াদর কেবাদ কেখাং পেন হিথি আসাই কেমেসেন পেন কাপে দুপন আহিন কেরাইপন আফান চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপ্রাং কাপাচেতাক পন আহুকুম আটিং সি বাংসুয়ামে পেদুপনলু পিনিকে ইন্টারনেশনেল সা আরবু মাতে সা আর্নি পুসি পীর্থী আদাংতা কারচুপন আর্নিলো ইউএনও আহিন পেন আনিংকানবাং তা আরুনি ফাইং কয়রাই সি আর্নি বাংসু আর্নি তালন আরচুপন পন কেজংলাম কি আসাম আলং কেডো সা আকারবার কি নিংকান ফারুহিনী সুসে তাংলো ডেট আলং সা আরবু কাপেলং পন আহিন আসাম হেনলো কে অং নাই ফারুং

লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু পিনিকে আরুনি ফাইং কয়রাই সি থেমানানি কার্বিং ডেং আলং নীলি বন্তিটি মুপি কাদকভিয়া ফান্তা কার্ডং পাজির সি কার্বিং ডেং পথ ডাং পন্থুল কার্বিং ডেং কেবাং মিডিয়াম ওয়েপেন মিটার ফারুক লিরা ক্রি ইসিরা তবরা ফ কিলো হার্স পেন ফারুক টক্সিরাইন করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল পিনিকে থেমানানি আপৎসি পিনি আপ্রাংসি লুন বা নাং লুন বারি মাং দেং আলং পেন লুঞ্জির আর্জেক সানাং কি লুঞ্জি সারপু রংপি আলুন কে ওয়াইসং আলুন ততাংটি ওয়াইসং আলুন আর্জেক সানাং কি লুঞ্জি সারপু রংপি

নাংলি তুমকার বেংডেং কার্যলং বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বিং ডেং কেবং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারু টকসিরাং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হ্যান্ড লো আদন্ধু আং ডেং দাম দিয়া ফ্রাং পিনিয়া সারলাম থি আর জি এক্সেনাং আসু কি ইক পেন কাং নেক মাতে চে পাতার চত আলাম লাম থে কেমান কার্বিয়া তুম হাকো হুদ কে সু ইক চুদেট লাহেল ইং নেক লোতি আসু ইক ক্রি ক্লাং জি মাতে থেকলং জি কপিনিয়ালাম চেপাতার লুতে ইংনেক না কগজি আনকে আসুকি ইক চেকলাংপু এসনবাক আলাম চেপানাং চট আফানসি কি পুদাম আলাম থে লাসু আলাম কি আলুসু আথেকে পিসুকে হাং আহুসি কানিং জে কে অং আনিং হাং হি হেতা মানে আলুসু আফান আপিয়াপু আতুমকে হাংরুঞ্জি পু আলাম ক্লাং লুতে আলুসু আপিয়াপু আতুমকে বাং আফান লাসন আলাম থিপেন সি কাচে থান দুন পিনিয়া সারলাম থি লাপান হেনলো

0: এসন কেন সৎকাপাচিনি আলাম থে অর্জৈক্থা আকাশবাণী গুয়াহাটী আলং আসামিস টিট্রাই বড়ো কার্বি লাপেন নেপালি আলাম থে আফান আহু দাদাক পেন সাই কেকলেম আফান এনাউন্সার আতুম কেটক আসাদলাং নন কেবাংজি আরু নিফাই থংকেব্রাই সি ভমকুরু আর্নি পেডোপনপো কটন ইউনিভার্সিটি নিউ একাডেমিক বিল্ডিং আলং আদা পরফাই কেপ আহুত কাপাংচেং পঞ্জি বাংসু আসাদলাং আফান এডমিট কার্ড কে বাং ফুয়াতুম আফান মেল আজক পেন পালিরাম তাংলো কমাটনি আবাং ফুজংসি আরু নিফাইং কয়রা ফ আংবং এডমিট কার্ড মেল পেন লং লিলাং পুলু তাংটি নিলিতুম স্টেশন কোঅর্ডিনেশন হামফাং পেন কাচেতং পঞ্জি আফান পাচিনিলো সাতলাং কেটক আফান কেবাং আহুত বাং ফুয়াতুম এডমিট কার্ড আলোকত এপাক ফটো আইডেন্টিটি কেবানকে আকেনাং সতলো কাপাচিনি আলাম থে লাপানিক চটলো লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু পুথত আদুন্থু আংদিং লুনবাড়ী মাংদিং পেন লুঞ্জির অর্জয় প্লাং পিনি আর্জিক চেনাং কাংনিক আহানমি কেথান পঞ্জি হেমচন্দ্র তেরন
1: কাংনিক আহানমি আনিসি পিনসুবাং আহেমসর মতে আপিস ফান পিনখাটলো আইক পিনিকে হোটেলে সা জুন্দাম রং লোনাংদে আপিস থাকলো কপিল আর্নিবাং তা সাকে ডাংবের সেলেট দুকনা পুতং নেফানাঙ্কামা থামা পিনসু থাকলো কালি কালি মুঠে পিনিকে নে অগ্রেং নো হুইয়াসন লাসি সা জুন্দে রাফি গ্লাস কে চাম সেলেট জিনজিনাং না আর্নিসি জিরপো বাং ফ্রকাতুম এলং আদিম ইংনি প্রংসি আসং নাসন আলাম চেথানলো লাসন আহুত বাংসুয়াং বং পেন ইনুদ আবাং নিঞ্জেলো আই কমালি জংসি মেন মেন কেপা প্রাপ সো কালিয়া ট্রেন ইতুমাং দেন কে বাং পুলোতে কোসন পো ইনুদ আবাং থাকলো হেলিকপ্টার আলু সি আংসং ইঞ্জার চর হেলক কনাত পেন লকং তে হেলিকপ্টার কে বাং জিকে ইনুদ বাং থাকলো নাং ট্রেন কে বাং ডিম পেলো ক আনিসি ইনুদা শর্মার উকিল আদুং দামলো উকিল আর জুলো কপি আঠে শিখে বাং মাপুরা শর্মার আবাং চেঠানলো নে পিসু পেন চেকাক পপু টিসার উকিল আর জুলো কপি আঠে শিখে চেকাক জি পুলো নে শর্মার আবাং থাকলো নীলি চৌকি নাং থাক চটি টিসার নীলি হেমা সরকে উকিল মুন্থি ডিং আফি পুলো নাং হেম চেদামরা বাংস ফুঠাক মাথা দাম পামে কাঠা আথেমা চংকি চট নাং থাক চট তিতিয়ার লোসোকে পেনাং পিনুং বাহা তিতি কে লং উনে আর্নিসি কাসেলেট পিক ও সুপি আদুং হেট কে দো রিপা গাং কে লাং ঠেক সাধু বাবা আদুং দামসি চারজুলো বাবা নেনিং কে হাং আপিন সো বাংহিনী দো কমাত আবাহা কে ঠেনায় বাংসি নেফান নাং কে লং প পুরা বাবা আফান চারজুলো বাংসো সুপিয়া ফান আমাহাং লাং ডিং পেন পুলো ইনুদ আবাং পেন নাং চেপাচর লং পো নাং ফান নাং কে লং দুন্দে আবাং আবাহা কে ঠে নাই আবাং ফুমান পো ইনুদ আর লোসো ডক্টর আদুং দামলো ডক্টর আদুলো কপি কাশিক সাকে দোষী কেবাং মাপুরা আর লোসো চেথান

লাপনাপনানিটুম গুহাটি পেন কবচিতা কার্বিয়া যা বেগডাংলিতুম অর্ড্রিগ লংটাংল লাকে আকাশপানি ডিফু জয়মেকে ওয়াং বামলাকে এফ এম বেন লংপেন মেগাহাট ফরুই সিরা তবর সর কেবলাপে নিউজ অন এয়ার এফ লং পেনটা মেনালেতুম আর্জি লং একজি নন আদুন থু নালাতুম কার্জু লং জিয়া যায় মেঘলাকে ডিমাসা লুন বারে মাজা মেঘ লবাং সজা মেঘ লোপেন পুরুর বর্মন কিলুন ওয়ান সু ডু আলবাংসা লু নালাতুম আর্জি লং পো তাংতে আর্জি এক্সিনা

বড় লোন বারে আমি জামে গেলাম পেন কাপাটসি না তুম কার্জুলং জি লাকে ফুল মনি নার্জারি কিলুন দয়া বিবার নি পোল বাঁচালো না তুম আর্জুয়ে গেলাম পো তাঁতে আর্জুয়ে না।

0: la pono porna le tu boru lut mare ma jame long pena son son na lu na le tu ordre long tang lo la ki akas pani dibhu nang le tum jame karju long bom la ki fm bena long pen mega heart pharu sira tok boru search kep la pen news on air f long beta me nang le tum ordre long ik ji non adun tu na tum karju long ji la ki rong rup ajame rong rup ajame ga long pen হানসু কাটি কি লাম ঠেপুথা কাদম রং হাং পি লপেন হুটবাং হুনালি তেরন পিয়া তুমাং বং চিউচি পুদাং লুম আর্ধুয়িক লং রিপোর্ট তাংতে আর্ধুয়িক সিনাং আলাং লুম পেন হানসু কাটি কি লাম ঠেপুথা চিউচি পুত
1: ইনি নিলি তুম কোসমফি হানসো কাটিকি নাংজিমা লবং সোলাম থেকলার ডাক পেন রেডিও কার জুয়ারা তুম ফান কাপাচিনি জি আফানসি নিলি তুম কাবর ই লসিপিনি নিলি তুম লবং সো আফুথাক চিহু চিপুত পঞ্জিপুরা নিলি তুম আকাশবাণী ডিফুয়া হিন পেন পিনি লাদাক ইনু হানসো কাটিকি থেকসের আবং ফি কাদম রং হাংপি আলং আন নাংহমরি ইগল নি আফ্রাংসে নাংলি ফান আকাশবাণী ডিফুয়া হিন পেন সুরি সুরি আকার্ডম নাং পাজের ইকলো
2: কার্ডো
1: নাংলি কমেন্ট তো নেন কান বেন সে হানসো কাটিকি গা পাং চেং দুন ইকলো
2: নিলি কে সুরি হিনি রা ফ আনেন কান বেন সে হানসো কি ই গা পাং চেং দুন ইকলো সুরি হিনি রা ফ আনেন কান পেন পিনেং আন নাং ক্লেম বম নাং ক্লেম বম সি নিলি পিনেং তা হানসো টিকি বম লা
1: তংতে নিলি আদুন থুনার জুথু ইকলাং আফ্রাংসে নাংলি হানসো কে ক্লেম জি আফান কপি আসাই লো কে ক্লেম নাং পোকে
2: আফ্রাংসে কে ক্লেম কে আদিম লাং দাম্প মেজি পুতে রিত পান দাম্প পান নাম দেতলো পি দাম দেতলো পুলো নাংকে ইরু রুনি পেন আমাম পিঠিপ ইরু রুনি আমাম থিলো পুলোতে রিত মে কে দাম্প মে কে দেতলো তাংকে লাহাই মে কিছু আবেং আং তাক আর্হি পো আর্হি দেতলো তাংকে ইরু রুনি পেন আকু তাক দাম থুনাং পো কুপেন আর পুক দাম নাং পো কার পুক তা তাক লির লির বাং কে হানসু মিমি দে তাহাই তাক আং আং অন পার থাত উনাং জি লাপু ই ফুট ফুননি আন কে তাক পার সিক নাং ই আর পুক এত জাত এল তে ইরু রুনি ফি মাচি ক্লু ইয়ন ফি আল হাই আলং লি পিথি নাং লাং ইং কি ইং কেন কাপিচু চে ইয়া
1: মে সেন লি নাংলি রেডিও কার জুয়ারা তুমা ফান কে থানা মালাম থে তংতে নিলি না জুথু ইগলাং হানসো কে কোসন সে কে এ নাং পো
2: নিলি তুম মাং কে এ হানসু কে এ ইকলেম বোম আবাং কে লং প্লাং পিঠি এত আবুন রে এত লো পুলুতে আপ্লাং পেন এ পুতে আছিলি কন্টেল সি মা ইমন মনি এ দেতা আদাং বিহে গি তাহাই কি বেং পিনাং নাং নাং আন বেং পোলা এ মিচিত আন বেং পো আনসি বেং দেত লো পুতে ইরু রুনি বি প আনসি ই দাম থুজি কি এ দাম পো পুলনতে আলেন বই পো আলেন বই দেতে হানসু পন পো আনকে লা হানসু আচিলি আচম আচম থাক এর লো পুলো তাংকে কিথম কিথম আরেন আরেন বি পো আরেন বি দের লো পুলো তাংকে কি ই নাং জি বাং লা ইচম আলং পে ইচাক চাকসি পাইচু হিলু নাং ই হানসু থে উ মে সেন পুলো তাংকে থে থাই বে দা জি ইচাক চাকসি বি নাং ই হানসু আদাক কি বি নাং ই তা ইংরু বি সিরা আচিতি মানসে আদাক বি নাং ই আনলুতে লান নাত কি ওর থাই আলংলি মো আবিদেত পো লংলি ওর মো বিদেত পুলো তাংকে হানসু মান মে দেত পো হানসু কি ই কে আলান আলান কি ই সি মু কি ফোর তা জয় কি পো আকু আলা হানসু আদাক তা এ বিরিক পুনয় হেন পুনয় এ দুন লং পোলা আদাক কাপাচু হিলু ই চাক চাক লুতে আনকে পাচিংলুম

লপন অপর্ণা নিতুম কার বিলুন বারে মা জামে এক লং প্যান সিন রং ফারকে লুন আংতুম আর দুই এক লং টাংল লাকে আকাশ পানি দীপু।

0: chiparjana bang phandar teron kangther chiparjana bang roman ingti jirsong chiparjan ponabang thengsong ingti kajir chiparjan ponabang hunmon ronghangpi lapen lirbon chiparjan ponabang senkan kimi ingti pi atum hello lapen labang so alam hancha kapachuna bang akihai prodip rongphar adun thu kachirab dunabang samson ingti to tangte kicheng siang kungalam hancha arju iksenang ahor kachingbo avu
1: sampri chirang ranga porsi ahem chelepo pusi waisong terang mathalo don rawa hempen nangke bara hutsi arnike kethe dung tanglo atowarta inglong along jon atowar pina gari motor kachelengle keke ka kang atowar akeng pen kewang arongnat kachele thua hut anke ingting kuklo rong phua taksi ke kang ther terang hemlu alang rong riso basalu riso basa hong phala long ke methor kringlo kethor kring ame hip ame akar arpong angkrak angden pen towar pen ta waisong chi char detlo mihi badung ke totlun kang ther phan lami thing ki te kang rai jia phan alang aning hanglo sita kelak hu ya jok alang inking tung tu the detlo kang ther terang ahem kap det a phi waisong ni chi asining anat lang pon lembom lo chiklo ki mi ke klang thek long ji mene pura the ang prin prile ya por adona hemanat ke bara hut chiklo ke arni aja kanang habang densi kang hong ding alang ke thek te kang long ke la anarni pen ke chiklo mita the tan lo bon pu nichi anara sining ke ihun ki bin thi bajok alang chiklo ki mi thek long le delo hala so hut dilayang long along rihing ami ke kar atur alang pang thek lo atur ke lirtir lapen aki ring alir lir alor ke ong pia turpen ki turbong sainia har long akuaria sanchomta kamatha dun un esi isi ke project di phuarong so pia sonsi pe mande ta sondo kang samri yang long ta amekbur prangdaksi isi ke pregvi kamang hu meme ang long si kache paman benar kom ke kar ang ame turanat lang ding si kang ting si kache kup thip alang amena rong alam che matha pon vi si do ponjoy pen alang dam bom lo ai kalang te ne rong ta dilayang long ason le pathe ang dun chen thek poson te he hidipia hithita the ang dang tang lo ne rong si ting thip leng ting thip an ver lo কাথে আং আতুর কে নে রং আসর কে মেনতু সিগে থেক দুন লং পোমা নিংকান্থং কেপ তাংলো ইলেকট্রিক আমি রিহিং নাং কে লেজি কে আফিয়ালাম লো কে দাম কে বাং কাছে লেঙা তোবার আনতা নন পুয়ার নিতা নাং বুই পি পেলা ভোট কে জগ অপর হুট কে মেনা মুনিত পুচে কামসি ভোট কে জগ দুন দুন ল সেতা হাই দেট আফি কে কাডো কাবিয়ালাম তা চেতেনে এ তিতি সার রং পিয়ার নি আহুত পেন পিনিয়ার নি আন বাংকো আন আফানসি বুট কচু পি দুন পেন পাহাই দুন দে লংমা সীতা থাংনাত আকাচে লারসি নাং আবে দেটলে ল আইতেমা নিতুমা কিসুং কাতো রাকে কো মাতসি নাংাছি নি দুন পো আসিতি না হি না তাকে পাফি দুন হুব আলাং রং আলাম মাথা দামসি ওয়াইসং হেমানাত দাম্বমলু আহেম হং আপায়ং হাব আথেংনু কেলে আহুত আলাং পুথত নিচিয়া সিনিং আনাত চেকলোমি থেকলংজি মেনে পুরা লাংথুইং টুংডুক সি লাংথুপ্লি ল হং ফারলা আহেম আর বুং আং দেন সিনিং আনাত চেকলোপি আতুর কে এত থেকলং সি আলাং আনিং আরং চেন ল হেম কিলুদা প্রাং চিত সি চেকলোপি থেকলং ল আমাত আলাং আনিং থে পার পিল আলাং আনিং বানা ফান চেকলোপি কে জয় জয় পেন আনিং পাথেলু হেম থিকু বাথেংনু পেন চেকলোমি কে থেকলংকে কেমেসে নাং থেকলু আলাং মাথা জয় জয়লু লাপেন আলাং জয় চেক্রেং হেম সি পাই বিড়ি কাঙ্কির ইয়া চেক ইং দয় চরলু

0: আছে কংদই পেন আর কি কারজুলং হেমামে থানজনি কে বুক বুক বু ইং বুক পাং চেং তাংলো মেথান কং উগাছে কারজুলং পেন হাক আরলো নাকে থাপ থত আবো পিতা কাফেরে পেন চারদাক বারেছি কিজক কিজক পু ইংরেং সের সের দেলো
1: জি জি নাম দে তরিক নাং বাখর দাহে
0: লাসনসি আমি থান জননি আফান আলাং তামসি বেহাইল
1: নি নি নালাং হেমকে দো দে আঞ্চতনাং তুম নাং তেনে দেলো পোহে কি থি দাকে আপ ইকে প্ল্যাং প্লে মে থান
0: আচে গামোখা দন্ড্রি এলং পুথত ক্রয় বমসি ওয়াইসং নিগেল আমি থান জননিকে উ উ আ আ পুসি ইংরেং সি সি সা সা সি ওয়াইসং আরিয়ে কেং ইংলেক ডাক ডাক দাসি আনিং কারং চে পাকলাংলো
2: বাংলো পো পিপসি আন লে পদের জন ল
0: লেমতে মিসি নাং অদংসি লিরবন আর জুদল
1: কালাং লপাই আতোয়ার ডাকে হেলো উইং কে মাতি কেংকাম নাং হুমরি বম পেনলাপু ওয়াং বমসি ইংটিং ইকুকলো নাং পাই কে মেসেন লাংবো
2: ও মেসেন লাং আওয়াম সি সো দেতাং হো
3: কুমা লিরবন নাং পোমা পিল
0: হেম্পিয়া কুট আং থুম পেন লিরবন না সার পি বীরতা নাং এন্দুল
2: কালাং নি পো
1: হো লাভ পিপন্থা হো আর আরলো বেং নাম চেক নন আমি বং আর বেং থুমসি মে কি ফ্রেঞ্জি তেং নি রিদে এন্তা
0: আহাক পেন আবু পি লিরবন আফান হদাই দুনসি আসার বুড়া পিনখালো হংফারলা লঙ্কে মেথর ক্রিংল কেবাং কেলাক হুই কাছেপা মেজি আফান ওয়াইসং হংফারলা সি লুদাম চকল মিহি বাদুংসি তারকে লিমজির সিদল কাছেবেগ দং আজামপুর রংকে কেলিমজির আতারা থাক ও ককসি উফ পু আছে থে পি পওয়াং ফুনসি আলাং ইনি লুনল আমি না মাসি উফ পু কে পওয়াং ফুন আছে থে পি কে ওয়াইসং তেরাং আ ও কাবাং আর জন পেনসি কেলাক হুই আং থেকসি পেকলাং সাকল কাংসাম আপর কে সামপ্রিলে কি চিলতে কে চুংতা নাং কি সুন লুনল ওয়াইসং তা কাংসাম চুং জির সি মেহিপ আলং আংতাং কি সুক্রিং আমিয়া কারালং আলাং আরিচে মাই চিং তাংল মেহিপ আদুংসি মেথানজনি তা দমদুন তানসি মে কার অম্পয়ং তাং চিংতাং লুনল
2: আর নি সিয়াং বংসি নাগ চে বই ফিট জি প মুনিত লে কসন সি লা আন লে আর নি কে এন বরাত ল রুপলি না তুমকে নাং দুন দে দেত বদা সো দেত উন দে দেত মা কু পি লতা নাং নাং কি লি দের জন আজ নি গে মাথা বিগ বিগ ল হে
0: আচর কাজি রং হাং পিতা মিহি বদুং আনবাংসি মে আতুর পেন কি ফুবং আপেনা না মাহাং নাটলাং দিংসি আর জুল লাপেন কিলিমজির আতার আলং ইনি দুন লুন ল
1: সোয়াং বে রুবলিন কে আর যা থেক হয় হয় ললে মা
2: থেক পোতে নিঙ্কা নিসিরা আচি তিমসি কেদো পোবো আর তা নি নি বাক আফিলতে আকেং তা দাম থু থেক পোহে আলাম তাই থে থে নি পাচন থেকলো নে পিলো নে
0: মেহিপ আথেং হয় সি কাজির নিঙ্গেলো
1: ওইতে এথে থে নি আলাম থে পাচন থেক তাংলোলে মা কো পিলো নে পুপু পুসি নেমহাং আনানাং লাং ডিংসি আলাং কে কানিং জে জে হো
2: কুকি আলাম তাহাই রুবলিন কে মোপাদু কে কুকি আসলে মান্দুন দেত লতে কে চকল

0: Kok naten sih? Kevan lo apa pikir?
1: Apiso kajira bang arjulo.
2: E donera ba hem pen lo kelok hu aboron akeng theklong lok si abo pi van der lo kapang reng jia phan pusi la pusona jara wo ke non malom ke long sung krung lo joarkli cho phi ju along anta la sona wo si akenang sot dilaya hi thia long nang la sona borona wo long thek ji pu he
0: hem abo hur chilang pon ji pu he
2: ai nang ta কুপিজি কা চেলাং পন পেদেত পোরা এ জেং এ জাতি এ খাই চি উর থাপ কে তুম মুনিরা তুমাং বং অঞ্চত ও তুম লং কে কুপি ল
1: মাং হুয়ং পেন ওয়াই সং আ পিস আ মাহাং নাত লাং দিং সি আ জাম বু রং পেন হান সু আ বর জির লাং আ পেং আ পিস আ ফান পে চন সি পুথত নিং গে থুলো
2: ইমন পিজি নাং কেলো দুঞ্জু পাই বিরি আরলো হানসো তাংহো পিনিং কে ইংলং অলং হানসো সিকে এ দুনলো তাংহো মানে পুরা নাটকে হানসো আদর থে দুং পুলে
1: কাজিরাবাং আবর পেন হানসো আফেলং ইসি হুম জকসি ইংনিম হাকলো আকে ওয়াই হানসো কেসোদাক আংনি মাংহং সি কেতকলুং আহানসু কাংনি মাহুত আনুকান রুখলকলো আপেকক আদে পেন আনুকান চেভেন মিরসি আলাং নিংজেলো
0: আহানসু হাই যাই দে ইতুমা পাই বিরিয়ার লোতা এ চক থালে
2: নন কে কাং সামা পর্দা নাংকিলে লোকে ত মো বারলাবাং বারবার এ পহে ফেরেম পা ভৈ পেফ্রায়া ফানসিতা এ চমচম নি কে বিরিয়ারলো হানসু আকে নাং সৎকে মাকুপুলো
0: ওপো সানাওয়ান পিলো জো নাং ফান্তনাং দুং পিঠা মাপাই
1: সাহার লুং আসার বুড়া ফান পাচনসি লিরবন আসার পিয়া ফান আরজুলো
0: নাং নিলো পে মালম সো ফ্রাংসি নিকে গিজুন লাংলে নাং পোলে পাজুলো না কেলা কে লেং পেনসি কে বাংকে দা পে হেমারলো পেন হতন এনাম থাদা লানাং পো কে বানা হান সুতা হেমারলো লে পন দেট নন হো চিনিল ওই তো এ লাহুই কে জিরল্যাং বোঝ নাকা হারসুন কে থেক লং লে তা আর নিদিং থুকলুইল কোনার পেন লপো কে বান কে
1: জিরল্যাং কাং দুক নেপনাপ আর ও ফেরয় মির সি লিরবন কে আসার বুড়া আফান আর জুল
2: নাং নিং হাই সি নাং গেলো দুন আলাং তুম ইংলং আলং লিগে মে ও কে আ জাত আসন তামে এ চকলো থেকে চকলো আমে নামে না মাসি আক্লিম কে থেলো
0: নিনিং হাই তুমকে ব্যাং উই মাপো রুবলিন কি ইংহন মে মে পিক পো বোদা নিয়ার বাক ইং তুং অং পো চক পো চক পো রুবলিন আলাম গে পিন পুর বেরি নো কুকি হেম থেং সং পেন লা তুম নাং হির জি পে হে দা দা হেম আর লো পেন হোটন লে এন্ডাম নো দা
1: আসার পি কাজি রাবাং লিরবন আফান ইংচেক ফিৎসি হতন পা এন্দাম তয় জুইল
0: কপি আপা জয় নে সি বাং খেয়া মুনি পেনলে ইদন চেপা দনাং কল মালা হো ও আর নাম
1: আনিং কে জাং জি চেপাকলাং সি কাজির কে পাশি মুতুরল ওয়াইসং কে সাহার লুং অদং পেন আপিসো কানিং জে আলাম সি আর জুদুন দিংল আলাং তা কপি নে সনবাক কে থাক দু ইং তুংলো সীতা আপিসু অবাং আনসোসে আনিং চেপা থি থুমু চটলে না পুয়ামাসি সাই জয় জয় নি জুন চিপ সি তু দুন জয়ল আথেং নৌ আথি কুপ আলংকে আজু কাং তিং সি কুপ থিবল সীতা মিহিপ কে থর ক্রিং আমার লাপেন লেমতে মাতুর পেন হং ফারলা ওয়াই কাংকে পাথে আং চেনল
0: নাংকে কুপুসন টঙ্কা মাথালো নে নে গিয়ান তালা ইমুন পিয়ালাম গে ইনিং দক দে পিনলো
1: আপেনা না বাং কে থাং নাত এথেতা কে থাক দুন্দে দেরা জক নিং জে জম পেনসি কাজির নিং জেলো
2: কুপুয়ালা এসো মেনাসি আকে চক চেকা চকলাম তাং দেরা ফিকে

0: amena le chipu thekthe sita waisong a meg hini angden ke chingnang ni un edel lapuana pora phi kajira mohora long kang nek mon arje theklong si waisong a ning ching samlo
1: kolopai oke thanang pitha ni chu philang ho
0: asar piyabang a ok athan kang nimbom theklong si lirbon chu hangdulo
2: ai uso pi ke tang ho ta ho chu phi si porlo ho
0: lirbon asar piyari deng pen ok ethan nc mihipa thak akri along chu phi mir lo waisong ke apiso pen asopi bahini atuma phan joy joy pen langdun lembom lo kachini thek the kacho than thek the amuni ratum aning alam lok matha ding si waisong ke hong phala hem kangting ring la pen aturang bong si chingbodun det asom lo
2: failure bon an tun dam non da nang po ge bang lak hui si ke ba aning cheer duk ta hai po la pen ho arjutha khalun arlo hori bong do nang po phan wan pi det tha da
1: oi to horai si ta junji phe po
3: to do bulote wanon da lak ong lo ho
1: oi to ko pil han si ke tun po pai
0: কি ফিতাঙা অক এথান হেজে মাইসি লিরবনাসার পিয়া ফান আরজুলো
2: মুয়ারনি কাংসাম বিরিয়ারলো কিলিক দামাহি পিদো কে মাতি লালে অক হিয়ে অক পেন পাং উইদুন চমরা ফেলো পেনিং মই চমন চিনি ল
1: ও জেরলাং কে তাংতে পিনি পেন তু নন মা
2: নাং নেলো দে আনারলো আসান পেনসি কিচো মেজি
0: থানি বাক আ অক এন্দুনসি আহিন আনকে আবর পেন পেন হতনারলো থাবদুন থৎসি কাজির নিজে থুলো
2: হো আর জুথা অহিয়ে অকমা সাপ সোবাক জগদুন চমসি আহিন আনকে লাংপং পেন থাপ আমি কানু মেং লেগে ফুলক লোতে নহক দেটপু নাং ই গা ফারমান দা সাপ সোবাকে বিপি চম নাং জি হ আর জুল
1: ওই তো
0: হতন লাপেন আসার বুড়া সাকি জু নাহার লুংতা পনসি লিরবন হংফারলা পেন দাম জুইল লানা পরপেন ওয়াইসং আহেম আহং ফারলা আমি হিপ আওয়াই কাং আলং কিথুর আনিং কামাথা কাছে তন্তে কাছি হিলি সাই কে মিহিপ আমি আতুর কে কমরে আলং সি ইংসাম ইরাপ ক্লিপল কাজির কে অকথানি মে খ্রিয়লং ইংতাং ক্রিং সি চুমিরল ওয়াইসং কে আপিস অফান লাং দুঞ্জয়ল আপেনা না ফারমান কে দু কাচিং হন লাপেন আনিং কাচিং সাম কাচি কবির আহার চি আং থেকসি লাং দুন মিরলো
4: পিনি ইংকং ইসি আহর কাচিং বোয়া বোপু আলাম হানচাকে লানসে কাংতন ইগলো পুথত ইংকুং হিনিয়ালংলে চিতং ঠুলনা

লাকে আকাশপানে দিভু রেডিও কার্যুচিং হনরা রাতুম ননদুন থু নালতুম কার্যুলং জি আজাই মেঘলাকে হিন্দি ঘাজাল লুন আজাই মেঘ লাবাস ঘাজাল লুন আজাই মেঘ লাম পেনা প্রাংসি নাতুম চিত্র সিং কিলুন আলুন আবকে বারাস ভি ও পোলাবাস লুন আলতুম আর্দ্রিক লং পটাংতে আর্দ্রিক সিনা

লাপন অপর্ণা নিতুম হিন্দি ঘাইজারা লুনে যা মেঘলং পেনাশন সন্ধান লু নাম লিতুম আর রেগলং টাংল লাকে আকাশ পানি ডিফু নন স্টুডিও ঘুরি পরপাই ট্রকরা মিনিট পিকের ফল প্লেং জি ডক ডক লাসে সন্ধ্যা আঞ্চলিক বাতরি নাম লিতুম আর রেগলং প টাং

আজ আমি শ্রেণ জামেগন পেন কাপাডাসি না তুম কার্জু লং জিলাকে বিজয় ভুনিয়ান কিলুন তুর মরম বল বাঁসালু নাতুম আর্যিক লং পতাংতে আর্যিক সেনাং।

0: তো লাহাই আপদ পিলো চিপলাং পো হলাম মেলানো সাইড পো আসেল নিলি তো স্কিন নং দোদো লা মেলানো সাইড আসেল বাং হেদি কম চেক কম হেক মাতে লাসো মেলানো সাইড আসেল বাং আবেদে তিতি লাসো কারণ ইনকে লাসো পটসি স্কিন নং মা আকিলক চিপলাং দেত পো মানে ব্রাউন কালার কা চিপলাং আলার আকিলক চিপলাং দেত পো লাসো আহরমু কাবেদে তা পটলো মেলানো সাইড পো আহরমু তা আবেদে তিতি পটলো
1: তং লা কেলং বেক বং ফু বং ফি পুন লবং সো ই ল কে চোপেন কপুসো মেন সি কাছে পজক থাকব
0: ওকে লালো লা ই ল কি সো বংকে নিলি তুম ট্রিটমেন্ট দো ট্রিটমেন্ট দো লা পেন কে কো আন মা মানে আর্লি কে ব্যাং দা পেশেন্ট ব্যাং নিলি তুম লং ব্যাং দা চেট পুলতে লা কম চেট এরিয়া ইনভলভমেন্ট মানে আসাব সো আদাং সি দো লা পেন নিলি তুম লং ব্যাং পুলতে ট্রিটমেন্ট ব্যাং কে চাট চেট পো মি চেট পো কো আন মা কে ব্যাং দা আনসি কি মিলো লা পেন ট্রিটমেন্ট কে দো ট্রিটমেন্ট বাং কে দো ও মানে ক্রিম মাসনটা নিলি তো ক্রিম টা দো কিচু আদোয়াই টা দো লাপেন বেলেগ বেলেগ ট্রিটমেন্ট দো লাইক লাইট থেরাপি লাহাই ট্রিটমেন্ট অপশনস দো নিলি তুমল ট্রিটমেন্ট বাং কে দো
1: লা নো নাং লিপুল লাইট থেরাপি পুলা কপি ফালো কি পুদা মে ডক্টর
0: লাইট থেরাপি লা বাং কে নিলি তুম বাং কে পুয়াসল ট্রিটমেন্ট পু এ একটা দো দি হুলা ফানসি লাইট থেরাপি পুলো তার মানে ক্রিম লাসন দো দো হেদি ক্রিম লাহাই চিভিট সি লা পেন কে সানলাইট হে সানলাইট লং এক্সপোজার মানে সানলাইট লং আর জাব দাম নাং পো 10-15 মিনিটস ব্যাক মানে হালা হালা সন ফানসি লাইট থেরাপি পু
1: মে পেগলো ডক্টর নাং লি কে থান দাম লাম থে আদন ছলাম থে চি থান নাম এক্সিন নাং ডক্টর লা বংসো ট্রিটমেন্ট পুলো মো পেন নাং লি পুলো লাসো কচিপা মেজে ফান আতোয়ার ডোমা
0: কালং আলং লি তুমবং কোমা মাসি বিটিলি গো আকিসু কেলং মাতিলা ইলক আকিসু আলং লি তুমবং ডিফু মেডিকেল কলেজ লং পুনন বা নহক পুস্তমি স্কিন ডক্টর লং কনসালটেশন মাতি চে পাকলং দেত সিকিমি কো আন মাকি চাত লান সিকিমি লো লা পেন কে নিলি তুম লং কে ট্রিটমেন্ট লাহাই দুলো পামু নিলি কে পুয়াসন
1: তো তান্তে ডক্টর লা বংসো কচি পা মেজি ফান আনু তিনটা আনিং গা লা বংসো কে সো পেন কে মিডিয়া জি ফান লা সো কে সো পেন কে মিডিয়া জি মতে কচিপা মিডিয়া জিয়ে ফান লাসন আদো ভাই আমেন লাসন দোম
0: ও দো নিলি তুম মানে ট্রিটমেন্ট অপশনস বাং কে লাসন ল টপিক্যাল ট্রিটমেন্ট মতে কাচি হি আ ট্রিটমেন্ট ফানসে টপিক্যাল পুপু তো কাচি হি লাহাই আ ট্রিটমেন্ট বাং কে টপিক্যাল স্টেরয়েডস নিলি তুম পি বম তি টপিক্যাল স্টেরয়েড সাং বং কে মোমেটাসন ক্রিম তাং হ ক্লোবেটাসল ক্রিম ও লাহাই ল লাপেন টপিক্যাল নিলি তুম পি বম ইমিউনোমডুলেটর ক্রিম লাসন হে টেক্রোলিমাস পুনন পিমেক্রোলিমাস পুনন লাহাই ল হেতি লাপেন পামু নিলি কি পুসন লাইট থেরাপি পু পুহাসল থেরাপি পু তা পুপু হে লাহাই ল লাপেন আদ্যাং বাং জং সি এক্সটেন্সিভ ও পুরা হোল বডি ইনভলভমেন্ট পুলতে নিলি তুম ক্রিম পেন বাহিরে কিছু দোয়াই তা পিনাং কক টিটি ট্যাবলেট ফর্ম সিরাপ ফর্ম লাসন দোদো তো হুলে হাই নিলি তুম পিপন পন
1: মে পিগল ডক্টর আদুন ছলাম থিজি থানা মেক্সিনা আ লা সো কে সো কে দোলো বা দোলং সিতামে সিতামে হুলা রং রোবা জো তুম কে সে কাছে ল্যাং যে ফান চিনি নিয়ে দেতা হয় লাসন লাকে সো পেন তা চেপা মে উনা চা কং দো পো লাসে হালা তুম রং রোবার লো মাতে রং রোবার জো লং কে দো তুম দাক সে না কাছে ল্যাং যে ফান কপুসন পেন হালা তুম এনো না সন আমেন কাছে থাপ মে মেন আমা কাছে ল্যাং ফিলং নিতে তা হয় আমেন যে থাপ দে নাং ল্যাং হসপিটাল লং ব্যাং সি ও লাসন সাই হালা তুম কপুসন মে সি ক্লামিক পোলা সো সে কাছে ল্যাং যে ফান কিচেং পেন
0: ফার্স্ট অফ অল ট্রিটমেন্ট না বাংকে লাকে ডার্মেটোলজিস্ট আতুম সি মানে লাসো বেমার ইলক কিসু বাংকে ট্রিটমেন্ট কি পিবম আলাং লিতুম ডিফু মেডিকেল কলেজ লং আনবাং উন পুলতে মেপার পো মেডিকেল কলেজ লং লা ডার্মেটোলজি ওপিডি রুম নাম্বার 67 লাদাক আলাং লিতুম বাং লোতে চক চক পো গ্যাপে নিলি তুম ট্রিটমেন্ট পস্তামে পিপন পো
1: কালা মে পেলো ডক্টর নাং লিকে থানদাম লাবাং সো নো নাং লিকে থানাম লাম থি সিতামে আলাং লিতুম রং রোবা তুমি আমি চিনি পোসে নিং থেল আদন ছোলাম থেছে থানো মেক্সিনাং ডক্টর নোনাসন রং রোবা জো আতুম আলাংলি তুমকে কাদুরে দে তুম তাহাই তাঙ্কা মহাবিদ্যা তাহাই লাসিলা ডিফু মেডিকেল কলেজ লং বাং পেন আলাংলি তুম লাবাং সো ই ল কিছু সে কাছে ল্যাং যে ফান আসে আলাংলি তুম আকে জয় পেন আসন সে কাছে ল্যাং যে ফান আবার সাই দোমা
0: নন মাত বাংকে গভর্নমেন্ট সাপ্লাই হিন বেন বাংকে ক্রিম এসন সন্নি কি দো হে আং তন আবি পুসিতা এসন সন্নি বাংকে দো লা পেন লিলি তুম পুসিতা মেলা আধক স্যাম্পল কিলং দো দো হালা হাই নিলি তুম বিকক দিতি দরকার পুলতি

0: ีตุ่มหลายตับปีตุ่นดุนเฮดิเซมเปิลอากิจ้อยเป็นละซ้อนเฮละซ้อนปีปอนอีก
1: หลักอากิจ้อยเป็นเซมเปิล
0: กันแล้ว
1: นอนามัดเกะเนี่ยดิพูมีดิคัลคอลเลจลองละบางโซอากิสุกัจฉิลังจีพันอากิจ้อยลง
0: มันเนี่ยไอ้ส่วนนี้ครีมบางก็สัปปายดูบนสุดแต่อังต้นซอบครีมบางก็สัปปายอาวิจัตตาให้ส่วนจะเละเหร
1: อกันละมีเปิกโลด็อกเตอร์นั่นแหละกิทันดัมอาดุนทุลามที่จะทันดัมอีกสินังละโซกิสุกิมาทันดัมเอตเต้พิริมิมิมาเตอเร่งแต่เปลังนู่นเด็กตั้งแต่ละโซอากิสุกิจูเป็นกิจกจีปตุมกิมันอีมามาเตอกับพริกเป็นสิกิมันอีโล
0: กันละบางโลละสิวิติลิโกอาเบมาร์Bati la ilok akisu mangke public ba ilitum maneke matha la son ad hoc mit pupu hedi la son do o la si kichupen lepini ke kali o ilitum ki pupu ke kichupen chimande titi pu bonsitami ke kali lagi kichupen ke thangalama bi melanocyte pu a hormubang mane avidata choksi skin mangke color chipredactiti son jale
1: me peglo doctor nang le ke thandam adun cholam teje thanam eksinang la so kisu ke ingdang piglo pot aninkan wangta birthe danglong labang so kisu phan kachire je phan vitiligo mate la ilok akisu lo la so kachire je phan pachitak lo mate la sorni ke talon da talon lo wo signifying ko ra phor ni asila bang so ka talon na puthak nang li radio card jora da tum bathanik jima kenang sot ke la rong rup video tum phan pia posila so ke so butha talon ang koklo la pen ke talon ke nang sot lo
0: kalang kalang world vitiligo te ya bang ke inquire ra pho
1: wo sika chiklo si
0: nili tum talon pon pon la ke 2011 pen si la swarni bang ke talon pon bom
1: kalang
0: karon because mane vitiligo te ke important o athema la so a ke so puthak stigma do ik o la so stigma bang nili tum ke pa beji phansi bor ipon mane awareness pupu hedi la so a phansi nili tum ke bor ipon lo mane vitiligo ke so ko pima ko son ben si ka che plang ma di la pen vitiligo a ke so alam ka che than ta pa son do la si hula hai abang a hok pet ko pima hula ka pa chi ni a phan la pen ke la so a ke so pen muni tum a sab so mental health effect dam ti ti
1: kala
0: athema alang litum phan sabso discrimination ta alang litum face that ta hai ni la o la so munit ke la sona ki so do popo la pen sabso alang li ta mental la son issue la hai dudun kok ta hai to hula hai bang self confidence ke pa doji a phan la pen ke je a treatment ta do po la son ka pa chini phan sini litum bang ke la vitiligo ti bang ke talon pon pon jalo
1: me piklo doctor nang like thandam tangte la so kisu anur ka pregnant la son chi undet la sona saiduma
0: la son bang ki chi un e vitiligo mati iloke chi un e
1: me piklo adun cholam te chi thanam ek sinang la vosi ka che cloni phain ko ra phorni ke la so ke talona ni lo pon mate ke pachini me kar ni lo ke pachere pen ke pachi thangar ni lo pon la bang so ni nang le tum kapre kapre ka dimalong la son rong ro bar lo long la son awareness mate chirok to me deng pon manang litum
0: ho ni litum bang ke dak medical college along si la son arrange pon titi hedi awareness program la pen ke ni litum hang he kuma ma si ni litum long mane medical college song nang chipaklang ma prang chipaklang tum phan pusita me ni litum than ik pon je kuma ma si rong long mane la sona ki su ma pini do ma la swarni bang ke medical college tong wang si mane la hai meeting la hai dong nang attend dun tha la pen do wa ya ki joy pusita me ni litum ron pon la son do mane
1: tangte nang litum la son awareness ke pilo mate chirok to ke deng ho rada tum ko puson pelo nang chito dun
0: alang litum bang ke lalo aning samlo la pen buji to buji pon iklo ne ko son si a bemar ko pima po jat la pen alang litum bang ta o la so a bemar la so ki so ke treatment do po aning the pon lo la pen alang litum bang ta treatment bang ta bondho kuri rilo mane continue where la son lo sa feedback bang ge misen lo la son talon pon pen
1: me piglo doctor nang li tandam adun cholam thechi tandam eksin ang doctor la so ke so mane tum ke kilong ke cheng pen ha sa ru an ta du la so ke so che pon plang an ta du pia posi la son la so ke so mi mi de la son atum ta du kok titi doctor la si ko pia polo doctor
0: alang di tumbang first of all bang ke la son si matha ikta hai ge la ke treatment

লাগে আকাশপানে দিভু নন দুঞ্চু না তুম কার্য ডংজি আজায় মেঘ লাগে ইংলিশ আলুন আজায় মেঘ ইংলিশ আলুন অজায় মেঘ লপেনা প্রাংসি না তুম কার্য ডংজি লাগে জর্জ মাইকেল কিলুন এ লাস্ট রিকুয়েস্ট বলবাং সলুনা তুম আর্জুয়িক লংপো টাংতে আর্জুয়িক সিনাং

ইংলিশে না যাইবেক না পেনা দুন থুনা দুম কার্ডু রং জিলা কি ক্লিফ রিচার্ড খেলুন এ লিটল ইন লাভ বল বাঁচালো না তুম আর্যগ্ল পতাংতে আর্যক সিনা।

ফুটহট ইংলিশ চালানো যায় মেঘলাম পেনা ডুন থু না তুম কার্ডি লং জিলাকে জয় ডিভিজন কেলুন এ মিন্স টু মি অ্যান এন ফুল বাঁচালো না তুম আর্ড্রিক লং পোটাংটে আর্ড্রিক সিনা।

ইংলিশ আলু না যায় মেঘলো প্যান কে পারে সি না তুম কার্জি রং দিলাকে ই লিটিলস মোর লাভ পুলবাস আলুন উইন্স গিলস কিলন লু না তুম আর্জুই গ্লং পোটাংটে আর্জুই ছিলাম।

0: লংপন অপর্ণ নিতুম ইংরেজ অনুযায়ী মেঘ লংপেন আসন সন্দন দু নাংলেতুম আর রিগ লং থাংল লাকে আকাশবাণী ডিফু নন দুন ঠু নাতুম কার্জু লং জি লাকে জুতাং হার চিয়া যায় মেঘ লংপেন মিরদং ফ্রাকসো আলাম থেকে পোথাক চিউ চিপু দাঁতুম আর্জু লং জি লাকে মরসিং কাঠার লাপেন হুদবাং স্যামসন ইংটিয়া তুমাং বং তাংতে আর্জু সিনাং আলাংতুম পেন চিউ চিপু লামথে
1: কার্বিয়া খেয়ে লং মিরদং প্রাকসু লাগে ইসি কেনাং সৎ আজা তন বিনং আথে কার্বিয়া খেয়ে জুতাং জুবাতকে লুন তুমু পেনসি চিরাপ প্লাং আখাই লাসি মিরদং প্রাকসু কাছে মার পেনদাং লক কি থিপ কি ভূত কে থেং লাপেন কোসংসে আর কি কেপা দুমা লাসপুথা কাছে থান জিয়া ফান পুরা কার্বিয়া খেয়ে লং আনং কাছে থাংক্লং ওভে কি মিয়া ধুই দি সার কামসিং টিসো ফানসি চুফা ইগলং

0: Asansi keyboard atteot stame ka preka preka luna jir stame keyboard pon la banke imitang atteot ke tega ling la pen ka preka preka jir stame ki luna kanon stame ko sansi atteot ang kung mal stame la moritong polo menta humpon mi atteot banke
1: kalang kalang tang tela moritong pu ku pi ku sona husiki bud ma ku pi husiki bud long le la ku sonda do ma la so puta than ik jima
0: la la hok pet ke moritong pu banke la ke karbiet tumanke কনাসি কে নাং সট মং মং কে আরং আজে কে হক পেট কে চার হি চার জি লংসি কে ঠেক দাম লং কে অ নন সন ও কি মে কা সন লা কারবি সনিম সরং আজে লা বাং কে নন ইং বোদ না পা আজ নে সিলাই হই কে পিনি কে পিন চং চস তামে হস হ বাং কে হক পেট কে চার হি চার জি মতে চম কানা লং লা সন বাং সি কে নাং সট পুসে হস আরং আজে তামে ট্যাক্সি দো লা সি লা সট সি চমকান লং সি আহক পেটে লা মুরিতং পুটাক কেনাং সদ
1: কলাং কলাং কলাং নাং চুরো ইগলো নাং লিফান এ মুরিতং পু কমেন তু কুসন হুসি ইবুত নাং জিমা লা পেন কে এ কিবুত সেটা মিনাং পাকলাং পো নাং লিফান কি রুনাং পিথুলে থল তাং তে ইনাং লিকা প্রেক প্রেক আ মেডং প্রাকসো আসন তা কাচি বান দো পট সে আ এ পং সি আ পাই নন বাঙ্গে কাপ সে না পং সি নাং লি জি সে মার বম লো মা কুসন সে গা সে লাম লো লা পেন কে এ কিবুত কমেন তু বেন সঙ্গে চার্লি দুন লো আসো পথা নাং থান ইক জিমা
0: কালাং লা তলা সন থাক থাক লো পং সি স্তামে কে চার্লি দুন মা কে হো সট কে ইনিং হাং কে হাং ও স্তামে কি বুট পেনাং পিনং আবাং কে পং সি বাং কে ঠেক ঠে স্তামে পং সি হং সি কে ঠেক চেং লো পোলো তা কা প্রেক প্রেক কি বুট আহেন পো আন বাং কে সাব জয় চে
1: কালাং
0: স্তামে লা লো পং সি নিলি স্তামে প্রাং তা সাব সুব লা পু কি বুট আসে হাই হুই পাচে তন বাং কে হো সপেনা সাব সুব pina anang ko benta ka ining hang apot lapu ke charli dona thai bo bang hoso bang pando e mat nona pc da gor lang so long la ke tm sir I lo karbi traditional music culture and research institute along tum art and culture department along isi workshop bu do hoso hoso sinilita hoso penta sab subet pine thek hai tamme ko song si ko anse ase kang tu nei kang dai nei la pen আত্মীয়ত কুসু আং ডেং সি কন সি পিনেজি লো বাংকে লাদাক সি ওয়ার্কশপ লো মাংসি নীলিতা চারি দুন লো পেনা সোহ বাংসি চেপা ঠেক দুন লো
1: কালাং কালাং হে নাং চুরো ইলো নাংলি ফান ক্লার ডাক নাংলি নাকে থান থুয়া পট তাং তে লা পং সি কি বুত তামে নাংলি আসে না বাকলাং এক চিমা

লাসন সে আসে ইস্তামে দল লাটা লাসন থাক থাকল খোলা পংসি বুটমাসন কপি আলুন আটে অট সে পঞ্জিমা লাটা কার্ডেং লং লাপেন না ইংহু ইচে থেকে বাং ইচে থেকে চেন লাপেন ইংহু কাঙ্কু।

parbiang bong kertang lapen ahok he kitin tap ason du u alom so pen kaje than pajud un e lahai talib dam phlir ji pulote elitom o somar pirthe kaha che pen chenglok pangri pangdon ki thike jang ar nam ki tin kardom kardi karkli lon kan arong aje ke choki jun ke do ke thak choklem chodam ki kim kerak pindeng sompot bipan bijon ahi amar কাছে হাং কাছে কাম ফুতুং কুর জন খায়া অদাদুর কে চো আসেলুর কে মে কাহেন লাম হরমন মান পেং হাই হুই আন আলাম তা চে থান নাংকক জি পিমা লাহাই আংকুং তিন আলংসে কেরতাং লাপেন আহক হে কি তিন তাপ চিংগুই কুং সিদু পিনিকে লাহাই এলিতুম কার্বি আংবং কাসিক সাক ইদাক কেরতাং লাপেন আহক হে কি তিন তাপ সনি সন্থম আলাম আনলে চে থান চত সিনা ও সোমার পিরথে হাচে দেত পেন আমেন কি ইর আমেন চি কমাত আবাংমা ফুসার ফু পেসার পুনু মাতে করতে কল আবাংমা আমেন কাছে বা লাপেন আর লস ও সোমার লতে নি মারলি বং মারলি আমেন চি কল ল আবাংমা ও সোথ ই চি রুমারেত আপি আচুলাং চুচে দেত কায়কে কেসো মার জুতু ফ্রাং চেন চে দেত কালিতে আকেলে ফ্রাং থুপিক আবিয়াবে লাম জুনো নেংজে তাপ নেংজে ফ্রুমারেত আরি আকেং চিমি চেকর চিংজুপ তাপ মারেত পকলিং পকলাং চুংক্রেং মার্জেং দোকুর অ কাহান থেসেরে থে কুম্বং কাছো আর ই তাংহ ইংদুক নাংজি তাংহ নিহু কাছি রি নিহু আর নান হাং নাংজি তাংহ পু হাই হই পেন কার বিয়াতুম কাছে পাজক ই কে হাকো পেন নন পুতা সাং লাং প কপিয়া সে সি সাংতার কে বাং আসন আসন আসে আর ক্লিপ আনপার কে চেচাক ফ্র কেসোয়া বাং মেনয় মেমে নয় তাংতে নন আনা দিন তা লাহাই সাং কেলাং আং তার কেলং আলিং সি সে আর ক্লিবম আলাংমা সে কার্কলি থেক সাং কেলাং থেক পু কাছে ক্রং কুরুসার আতুম আলামা তেং পেনসি বোচে সন সে বম আলাংমা আহক তিন বম আলাংমা চেরাম ফি বম আলাংমা নন আদিন ডাক্তর ডাক্তর নার্স আতুম আফান আহক হে পুষি তিনব মালাংমা পাংরি পাংদন আলংতা কেরতাং আহক হে কি তিন তাপ কাপিনচং তাপ দোপি আকেলে হর কে এন হর কি জুন লাসন সি থেকলং লাহাই তা কার্বি আতুম আরনল পুষি তিনবম হর পেন আমান কচেপাত হে আংকুং আংকুং হরমাই কোয়ে বান্তা কিপি আরন রে তা আরন কি তিন তাপ পেন পিঞ্চং তাপ পিঞ্চং ফ্রু কার্বি আহওয়ার তিন আরন চিংরি রে চিংদন দে পিন কার্বি কে কুর ফোবেত লাবাংস কুর ফো আংবং সে চেপাদন চেপারাপ মাতে চেন চে দু নাংজি লাসো আরন মেসেন বন সে তা আকুর কাপ্রেক কাপ্রেক আসাই দু পেন আজক কার্বি কুর ফো তা নন ওবে কি মিয়াতুম কে করতে ইঞ্জির মান এত লাহাই তা নন কাসাম ভাগ নাঙ্গি আপর নাংলে তাংলো পিমা লাহাই পেন নন কাছে রন কাছে কাম আকিসুং তা নাংক্লাং পিগলো লাপেন জৈনেসি কেরতাং পুতা অংথু বমলো ওবে কি মিয়াতুমকে মাংহু এত আসন সি কে দোলো লা পাড়ি পাংদন আহুত কমান তুমা থেলু আলুন বংকে প্লাং থাপকে প্লাং আলুন কিলুন জিমা হরবং আর নাম কি পুজিমা লাম লুন কিরিপ নাংজিমা আপর পাদিং ওপেন আজয়নে থাংতা নিংা রং মিমি লাং মিমি আসন আবে দেট মান দেট লাপেন হর পেন মান পেং কাছি পি কাছে লার আর নাম আমেন কি পুতা আফুরুন ফুরুন আমার চিথু হালা শিক্ষাক ই ইর আমার কে ক্লেম ওয়েক নাংজিয়া কাম আমু ফোলা এট আসন সে চেপ্লাং রং মানে জয় কে পেন পাকেং দুঞ্জি পুলোতে কেরতাং আরন কালি পুপ লাম চিহিলি সাই হুড়ি সাই পেন পাজুত ক আমাত মুনিত আকায়ালং আরং কে দুনাই নাংজি পাঁড়ি পাংদন তা থাং আলো নাবে দেত মানর কেসু কাচেলাং মুনিত আকাই আলং কে সোনেক সোনক দোয়ে লা ইফু কেসো এপ কেসো এমে কেসো পেন চেংলক সনপি ক্রেহিনী আকেসো আলং তা ইলি কার্বিয়াতুমকে আহক হে কি তিন তাপ আকের তাং নন পুতা পাদু উলা নন আন্তা সাংকেলাং সে কেচাক হাজার হাজার আ সে কার ক্লিতাপ আফান সি চেরাম ফি বমলা এসন বাক সুংক্রুং আকে সো ফলোতে বাং সিকামিন্তর বাং আমায়া বাপ কে চুলং আপক

কাৰ্বি এলবাম আলু যাই মেঘলা পেনা দুনথু নাতুং কাৰ্জু রং জিলাকে মরসিং সিংনার কিলুন কর্পিমের ডান পোলা মাসালুন টাংতে আর্জয় সিনাম।